ডক্টর আব্দুল কালাম আজাদ বলেছেন, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। স্বপ্ন বা উদ্দেশ্য যাই বলুন না কেন, এটা ছাড়া মানুষের জীবন ব্যর্থ। কারণ এই স্বপ্ন বা উদ্দেশ্যই আপনাকে জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যায়। আজ আমার মহিলা শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে চিরন্তনীর আসর। তবে তার আগে শুনে নেব আজকের দিনটি নিয়ে বিশেষ কিছু কথা।

সদ্ভাবনা দিবস বা সদ্ভাব দিবস প্রতি বছর 20 অগস্ট ভারতে পালিত হয়। এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। সদ্ভাবনা শব্দের অর্থ সদিচ্ছা, শান্তি এবং ভাইচারা। বিভিন্ন ধর্ম, জাতি ও ভাষার মানুষের মধ্যে জাতীয় ঐক্য, শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্যেই এই দিনটি পালিত হয়। রাজীব গান্ধী 1984 থেকে 1989 সাল পর্যন্ত ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের সবচেয়ে কম বয়সে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর পর 1992 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও সরকার তাঁর স্মরণে এবং তাঁর আদর্শকে টিকিয়ে রাখতে সদ্ভাবনা দিবস চালুর সিদ্ধান্ত নেয়। সমাজে শান্তি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় অবদানের জন্য এই দিনটিতে বিশিষ্ট ব্যক্তিদের রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে একতা বজায় রাখাই হল এই দিনটির তাৎপর্য। হিংসার পথ পরিহার করে আলোচনা ও সংবিধানের মাধ্যমে সমস্ত মত পার্থক্য দূর করা। এই দিনটির তাৎপর্য হল বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে একতা বজায় রাখা, হিংসার পথ পরিহার করে আলোচনা ও সংবিধানের মাধ্যমে সমস্ত মত পার্থক্য দূর করা, দেশের যুব সমাজকে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।

প্রতি বছর আজকের দিনটিতেই ইন্ডিয়ান অক্ষয় ঊর্জা দিবস বা জাতীয় নবায়নযোগ্য জ্বালানি দিবস পালন করা হয়। 2004 সাল থেকে নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রক এই দিনটি চালু করে। এর মূল লক্ষ্য সৌর, বায়ু এবং জলবিদ্যুতের মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। 2004 সালে নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রক প্রথম এই সচেতনতামূলক অভিযান শুরু করে। এই দিনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী হিসেবেও স্মরণ করা হয়। এই দিনটির লক্ষ্য হল পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা। সৌরশক্তি ও বায়ু শক্তির মতো পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানো এবং স্কুল ও কলেজ স্তরে কুইজ, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা। 2026 সালের ভারতীয় অক্ষয় শক্তি দিবসের প্রধান থিম বা প্রতিপাদ্য হল টেকসই আগামীকালের জন্য।

0: শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোন গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর, নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1-3 minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.

এখন কথা বলবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের স্বাস্থ্য নিয়ে। ভিটামিন এ পাওয়া যায় গাজর ও শাক থেকে, যা চোখ ও ত্বক ভালো রাখে। ভিটামিন বি পাওয়া যায় ডাল, কলা এসব থেকে, যা শরীরে শক্তি দেয়। ভিটামিন সি পাওয়া যায় লেবু, আমলকি ইত্যাদি থেকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ডি পাওয়া যায় রোদ, দুধ এসব থেকে, যা হাড় মজবুত করে। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ, তিল এসব থেকে, যা হাড় শক্ত করে। এবং আয়রন পাওয়া যায় পালং শাক, খেজুর এইসব থেকে, যা রক্ত বৃদ্ধি করে। খাবারই ওষুধ, ঠিকভাবে খেলে শরীর নিজেই সুস্থ থাকে। বন্ধুরা, শুনে নেব আরও একটি গান।

অনেক মহিলাই আজকাল মাসিক অনিয়মের সমস্যায় ভুগছেন। কারণগুলি হলো স্ট্রেস, হরমোন সমস্যা, অনিয়মিত জীবনযাপন। এর জন্য চাই নিয়মিত ঘুম, যোগব্যায়াম এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। তিল, মেথি, পেঁপে, আদা এগুলি প্রতিদিনের খাবারে রাখলে ভালো। চলুন তাহলে শোনা যাক আরও একটি গান।

এখন রয়েছে মহিলাদের জন্য কিছু কিচেন টিপস। ভাত ঝরঝরে করতে লেবুর রস দিন। দুধ উথলে পড়া আটকাতে পাত্রে জল লাগান। বন্ধুরা, ধনে পাতা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই সেটিকে কাগজে মুড়ে ফ্রিজে রাখুন। এই ছোট ছোট টিপসগুলি কাজকে অনেক সহজ করে তোলে।

অনেক মহিলাই আছে ঘরের কাজের সাথে কিচেন গার্ডেন করেন, তাদের জন্য বলি টবে টমেটো লঙ্কা ধনেপাতা পুদিনা চাষ করুন। রোদ বাতাস নিশ্চিত করুন, খুব বেশি রোদ পেলে গাছ নষ্ট হয়ে যাবে। সবজির খোসা দিয়ে সার তৈরি করুন। নিজের হাতে গড়া বাগান স্বাস্থ্য আর আনন্দ দুটোই দেয়।

বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন। নমস্কার।